আমরা মানুষকে একটা বার্তা দিচ্ছি যে প্লাস্টিকের যে ভয়াবহতা আছে এটা থেকে আমাদের প্রাকৃতিক পরিবেশ এর পাশাপাশি সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষার্থে